0: আকাশবাণী চানপুর তৈনি হুনা বানা দিঙা হেলথ এন্ড সেনিটেশন হুনা ইলো দিঙা তৈন হেলদি ফুড ফর সামার চি থুপি পানসা থুকেন না জেনিস অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জেনিস আপানি নাই
1: জালে পাখাত পহিন পালি আইন থকা হুইনসু হেলথ এন্ড স্যানিটেশন হ্রিসেল নালে ফাইন আহং সং প্রোগ্রাম
2: পাকদিং চি লে মেদিং চি থিল হাই হিন আহুন বি পে এই ফাক দিং আহং রা সুক মুসুক নি হাই সিন খম এই তাকসা ইন আঙে চি লে ঙে নো চি হাই ই আলো উম বে পে লাইন আবি কিন নিপুই হুনা হিন নালে সাত আউম নোম বি কা নিপুই হুনা এই ফাক দিং হ্রিসেল বিক জুল হাই এই হুং হ্রিল দিং আনি আু মাছুন নিপুই লাই ফাক দিং হাই রেং রেং চু এই তাকসা সুক নং থে তু দিং এই তাকসান অলসাম তাকা আপাই থে চি লে নিপুই হুনা রা সুক তাকসান লুম লেয়া তাকসা চাও আনে বান থে না দিং চি হিং তুই পাই রোন চি এন্টের দিং ইন দোন খো দাম ফং মা থে থুর বং নে আইন থকাত সিম আথুর পল হাই দাম খা আচ্ছা এম এম সা তিং পঙ্গ রোগ চুন হাই হি দুসাম তাকি আমসা ইন থে তিং পং হং হ্রলে তা না কি তাইল তং খান থে তিং পঙ্গ হিন দোন খো ভাইফং মা থে হাই সের থুম গ্রেপ থিং থে মি চিদং দং হাই লে হি ফাক রোন আচ্ছা চুন থাই না তিং পঙ্গ ফং মা মন্তুর আনত্রাম সেল আনলে আনত্রাম তাকাই খুম নিশিনলা চুন উম মাই না বেদনা লে আদং দং হাই এ হুন রাসু খাই হি আতাম থে আং তাকা ফাক হি এ সা হাই নেক মানিন আঠালে মানি এই তাকসা সুখ দে না দিং ইন আমি ছং পুই তু দিং ইন হিং ই পুদিনা এই তি হাই রুন মুই মরুই পুরুন সেন লেং মাসের খুম হই তি হাই দাম হি আচ্ছা এম এম এই নি এই তাকসা ই বৌরূপ থানো হাই সুক ফাই থে তু আহং নিভে পে নি চুন এই তাকসা ইন থকা তুই সুক এন্টের না দিং ইন এই থান দাম নাকি আহং সু কা খাং হাই খা এ আসুক বিট আনোলে হ্লু বিট নোক দিং ইন হিং তুই তিং পং তুই কুরলুক তুই কোকোনাট তুই এই তি সের তুই সের হাই সের টোকনো সিন সের থু নিশিন তুই এই সোরা এই দোন হাই দাম হি

0: বেলাপি তাম তামতে আবান বানা এপিসোড খাটনা বান গান তান ইনাই হেতাও তুনি ইন থম তেলে দৌসেল বেলাপি তে ইনাই হেনন দিম আমসা ইন থম তেলাপি ইনাই দিম
1: থমি তুসান হাওইন খোয়াবসাং নুয়াইশিয়া লেংকেল শিয়াল দিমে তুংচিয়াং বেম তাং গৌথুলা শিয়াং

জান্দার রোকন রেনমার প্রোগ্রাম এল উত্তর নক্ত হিহে আকাশবাণী চরচানপুর এফ এম জালে ভাত পয়েন্ট পেলেন থাকা হুঙিন লাসু মার প্রোগ্রাম আনে অলভৈ জানটিং এই প্রোগ্রাম লাই লু হাই জানটিং থা লভৈ জানটিং এই হুনা ইমানুয়েল লাল নি সাং আরোল হাইন পিপুল আনে সাকাই গাইতলাং এই দা চুন আকাশবাণী চরচানপুর স্টেশন আইন থাকিন ফ্লেক্সি